মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণক সাক্ষাৎ, রাজ্যের বিকাশ আর উন্নয়নের রূপরেখা সন্দর্ভত আলোচনা, ষোড়শ অসম বিধানসভার প্রথমখন অধিবেশনের কার্যসূচী এদিনলৈ বৃদ্ধি, বায়ুসেনা বাহিনীর ইম্ফলত আবদ্ধ অসমের 132গৰাকী এনচিচি ক্যাডেটক উদ্ধার, অসমত উপলব্ধ সহজে দাহ্য কয়লাক ভবিষ্যতের বিকল্প ইন্ধন হিসাবে ব্যবহারের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের, আর IPL ক্রিকেট প্রতিযোগিতাত লক্ষ্ণৌ সুপার জায়ান্টসর বিরুদ্ধে পাঞ্জাব কিংসর 7 উইকেটত জয়লাভ। নমস্কার, পুয়ার আঞ্চলিক বাতৰিৰ সৈতে মই জিন্তি ৰাণী ডেকা। মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মায় কালি নতুন দিল্লীত কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণক সাক্ষাৎ করে রাজ্যের বিকাশ আর উন্নয়নের রূপরেখা সন্দর্ভত বিতংক আলোচনা করে। বিত্তমন্ত্রীগীর সরকারী বাসগৃহত অনুষ্ঠিত এই বৈঠকত মুখ্যমন্ত্রী ডঃ শর্মায় বিগত 5 বছর আগবহা নিরবচ্ছিন্ন সহযোগিতার শ্রীমতী সীতারমণক ধন্যবাদ জ্ঞাপন করে। সরকারী বিবৃতিত প্রকাশ পো মতে আলোচনাকালত রাজ্যের অর্থনৈতিক বিকাশ, আন্তঃগাঁথনি সম্প্রসারণ আর বিনিয়োগ সম্পর্কীয় বিভিন্ন দিকের বিষয়ে ডঃ শর্মায় বিত্তমন্ত্রীগীক অবগত করে। তেও কয় যে অসমৰ অর্থনীতি শক্তিশালী করার বাবে তথা যোগাযোগ ব্যবস্থা উন্নতি সাধনের উদ্দেশ্যে রাজ্য সরকারে বৃহৎ পরিসরের আন্তঃগাঁথনি প্রকল্প, ঔদ্যোগিক বিনিয়োগ আর কল্যাণমূলক আঁচনি রূপায়ণ করে আহিছে। বৈঠকত রাজ্যের মুখ্য সচিব ডঃ রবি কোটা আর মুখ্যমন্ত্রীর অতিরিক্ত মুখ্য সচিব ডঃ কে দ্বিবেদী উপস্থিত থাকে। ডঃ শর্মায় আজি পুৱা দিল্লীত নির্মীয়মান অসম ভবনের নির্মাণ কার্য পরিদর্শন করিব। তার পাছত দিল্লীর আসাম হাউসের পর ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার সরকারী কার্যসূচীত অংশগ্রহণ করিব। ষোড়শ অসম বিধানসভার প্রথমখন অধিবেশনের কার্যসূচী এদিনলৈ বৃদ্ধি করা হৈছে। পূর্বৰ নির্ধারিত সূচী অনুসৰি বিধানসভার অধিবেশন 21-26 মেলৈ অনুষ্ঠিত হওয়ার কথা আছিল যদিও এতিয়া 27 মেত অন্ত পৰিব। বিধানসভার অধ্যক্ষ ৰঞ্জিত কুমার দাসৰ অধ্যক্ষতাত অনুষ্ঠিত কার্য উপদেষ্টা সমিতির বৈঠকত শাসক বিরোধী উভয় পক্ষৰ বিধায়কৰ উপস্থিতিত সদনৰ কাম কাজ এদিনলৈ বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সদনত কাইলৈ ৰাজ্যপালের ভাষণের প্রতি ধন্যবাদ সূচক প্রস্তাব সন্দর্ভত আলোচনা হব আর মুখ্যমন্ত্রী ইয়ার উত্তর দিব। সরকারে 26 মেত উমৈহতীয়া দেওয়ানী বিধি সম্পর্কীয় বিধেয়ক উত্থাপন করব আর বিধেয়কখন সন্দর্ভত আলোচনা চলিব। বায়ুসেনা বাহিনীয়ে মণিপুরের অশান্ত পরিস্থিতির ইম্ফলত আবদ্ধ হয়ে থাকা অসমের 132গৰাকী এনচিচি ক্যাডেটক কালি উদ্ধার করে। বায়ুসেনা বাহিনীর AN-32 শ্রেণীর 2খন বিমানেরে এই ক্যাডেটসক অসমলৈ অনা হয়। ইয়ারে 54গৰাকী যোৰহাট বিমান ঘাটিলৈ আর বাকিসক গুৱাহাটীলৈ অনা হয়। এই ক্যাডেটসকলে ইম্ফলত 11-20 মেলৈ অনুষ্ঠিত NER ফ্লাইং কেম্পত অংশগ্রহণ কৰিছিল আর 20 মেত ইম্ফলত সৃষ্টি হওয়া অশান্ত পরিস্থিতির পদপথসমূহ বন্ধ হৈ পৰাত অসমলৈ আহিব নোৱাৰি ইম্ফলতে আবদ্ধ হৈ পৰে। ক্যাডেট আৰু অভিভাৱকসকলে ক্যাডেটসকলৰ সুৰক্ষাৰ প্ৰতি সহাৰি আৰু দায়বদ্ধতাৰ বাবে প্ৰতিৰক্ষা মন্ত্ৰী, প্ৰতিৰক্ষা মন্ত্ৰালয় আৰু বায়ুসেনাক কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছে। দেশত উদ্ভৱ হোৱা ইন্ধন, সাৰ আৰু ঔদ্যোগিক কেঁচামালৰ যোগানৰ সংকটৰ মাজতে কেন্দ্ৰীয় চৰকাৰে অসমত উপলব্ধ সহজে দাহ্য কয়লাক ভৱিষ্যতৰ বিকল্প ইন্ধন হিচাপে ব্যৱহাৰ কৰাৰ লক্ষ্যৰে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ অধ্যক্ষতাত অনুষ্ঠিত কেন্দ্ৰীয় মন্ত্ৰীসভাৰ বৈঠকত কয়লা আৰু লিগনাইট গেছীয়কৰণ প্ৰকল্পসমূহৰ বাবে 37,500 কোটি টকাৰ বৃহৎ আঁচনিত অনুমোদন জনোৱা হৈছে। এই আঁচনিৰ জৰিয়তে দেশত উপলব্ধ কয়লা সম্পদক গেছ, সাৰ আৰু বিভিন্ন ঔদ্যোগিক ৰাসায়নিক পদাৰ্থলৈ ৰূপান্তৰিত কৰি বিদেশী আমদানীৰ ওপৰত নিৰ্ভৰশীলতা হ্ৰাস কৰাৰ লক্ষ্য নিৰ্ধাৰণ কৰা হৈছে। কেন্দ্ৰীয় তথ্য আৰু সম্প্ৰচাৰ মন্ত্ৰী অশ্বিনী বৈষ্ণৱে মন্ত্ৰীসভাৰ সিদ্ধান্ত সদৰি কৰি কয় যে বৰ্তমান বিশ্বজুৰি চলি থকা ৰাজনৈতিক অস্থিৰতা আৰু পশ্চিম এছিয়াৰ সংঘাতৰ পৰিপ্ৰেক্ষিতত দেশ আত্মনিৰ্ভৰ হোৱাটো অত্যন্ত প্ৰয়োজনীয়। বিশেষকৈ ইৰাণক কেন্দ্ৰ কৰি সৃষ্টি হোৱা সংকটৰ ফলত বিশ্বৰ বজাৰত তেল, গেছ আৰু সাৰৰ যোগান ব্যাহত হোৱালৈ চাই কেন্দ্ৰীয় চৰকাৰে গেছীয়কৰণৰ বৃহৎ পদক্ষেপ লৈছে। এই নতুন আঁচনি অনুসৰি কয়লাক গেছলৈ ৰূপান্তৰিত কৰাৰ উদ্যোগ স্থাপনৰ ক্ষেত্ৰত চৰকাৰে প্ৰকল্পৰ যন্ত্ৰপাতি আৰু প্ৰকল্প স্থাপনৰ ব্যয়ৰ 20% পৰ্যন্ত ৰাজ সাহায্য আগবঢ়াব। প্ৰতিটো প্ৰকল্পৰ বাবে সৰ্বাধিক 5,000 কোটি টকা পৰ্যন্ত চৰকাৰী সাহায্য প্ৰদান কৰা হ'ব। চৰকাৰে 2030 চনৰ ভিতৰত বছৰি 10 কোটি টন কয়লা গেছীয়কৰণৰ আওতালৈ অনাৰ লক্ষ্য স্থিৰ কৰিছে। ইয়াৰ জৰিয়তে বছৰি প্ৰায় 7,50,00,000 টন কয়লাৰ পৰা বিকল্প ইন্ধন, ইউৰিয়া, এমনিয়া, মিথানল, চিগনেছ আদি উৎপাদন কৰিব পৰা যাব বুলি আশা প্ৰকাশ কৰা হৈছে। বিশেষজ্ঞসকলৰ মতে অসম আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলত উপলব্ধ কয়লা এই ক্ষেত্ৰত অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ, কিয়নো এই কয়লাৰ জ্বলন ক্ষমতা অধিক আৰু গেছীয়কৰণৰ বাবেও উপযোগী।

আরোহণ করা প্রথমগী মহিলা পর্বতারোহী হওয়ার কৃতিত্ব অর্জন করা রূপামণি গড়লৈ আর দলটক নেতৃত্ব দিয়া ভনিতা টিমুংপিলৈ অভিনন্দন জ্ঞাপন করেছে। দুয়োগীর এই সাফল্যের নতুন প্রজন্মর প্রেরণা হয়ে রব বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালেও এই সাফল্যের রূপামণি গড় আর ভনিতা টিমুংপিলৈ অভিনন্দন জানাইছে। শ্রী সোণোৱালে কালি সামাজিক মাধ্যমযোগে দিয়া এটা বার্তাত কয় যে এই অভিযানের জড়িয়ে বহুতর কল্পনাস্বরূপ বিশ্বর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টত জিয়রীর দৃঢ় সংকল্প আর সাহস খোদিত হল। দুয়োগী সাহসী নারীয়ে দৃঢ় মনোবল অধ্যবসায়।

মুখা পিন্ধা তই কোন ছোৱালী রে? আরে বীরবলের বেটি তই কি হান্টার ওয়ালি নে পিস্তল ওয়ালি? আরে পাগলি!

মনা নাই পাখি মোর উড়ি দলৈ নহল মই সগাতি নাই পাখি মোর উড়ি দলৈ নহল।

0: তোমাকো দিম চকুটি, তোমাকো দিম চকুটি।
1: শ্রোতাসকলে গীতৰ নিয়মীয়া অনুষ্ঠান মনোৰঞ্জন শুনিলে।

প্রিয়শ্রোতা, এতিয়া আগবঢ়াইছো নিয়োগ প্রত্যাশী যুবক যুবতীর উদ্দেশ্যে প্রচারিত শিক্ষণ প্রশিক্ষণ সংস্থান। অসম সরকারৰ লোক নির্মাণ বিভাগত খালি হওয়া তেওন্নতা জুনিয়র ইঞ্জিনিয়ার পদের অসম লোকসেবা আয়োগে আবেদন বিচাৰিছে। পদসমূহৰ দরমহা নিরিখ মাহে 14,000 টকাৰ পৰা 70,000 টকালৈ, লগত 8,700 টকা গ্রেড পে আৰু অন্যান্য বানচ থাকিব। প্রার্থীর বয়স 18 বছৰৰ পৰা 40 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব। প্রার্থী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখাত 3 বছৰৰ পাঠ্যক্রমৰ ডিপ্লোমা থকা হ'ব লাগিব। বিদং তথ্য আৰু আবেদনৰ বাবে ওয়েবসাইট pwdroads.assam.gov.in। আবেদনৰ শেষ তাৰিখ 10 জুন। পুনৰাই কৈছো, বিদং তথ্য আৰু আবেদনৰ বাবে ওয়েবসাইট pwdroads.assam.gov.in। আবেদনৰ শেষ তাৰিখ 10 জুন। কর্মচারী চয়ন আয়োগে ভারত সরকারের বিভিন্ন বিভাগত খালি হওয়া 12,256টা গ্রুপ বি আর গ্রুপ সি পদ পূরাবর কম্বাইন্ড গ্রেজুয়েট লেভেল এক্সামিনেশন 2026 এই পরীক্ষার আয়োজন করেছে। জুনিয়র স্টেটিস্টিক্যাল অফিসার পদর প্রার্থী মেথেমেটিক্স বিষয়ত উচ্চতর মাধ্যমিক পর্যায়ত কমেও 60% নম্বর পাই উত্তীর্ণ হওয়ার উপরও স্নাতক হব লাগিব, নাইবা স্টেটিস্টিক্স বিষয় লৈ স্নাতক হব লাগিব। স্টেটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড টু পদর ক্ষেত্রে প্রার্থী স্টেটিস্টিক্স, মেথেমেটিক্স, ইকোনমিক্স, ডেমোগ্রাফি, পপুলেশন স্টাডিজ, অপারেশন রিসার্চ, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার এপ্লিকেশন, ডাটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয় লৈ স্নাতক হব লাগিব। আনবোর পদের প্রার্থী স্নাতক হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের ওয়েবসাইট sse.nic.in। আবেদনের শেষ তারিখ 22 জুন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে 11,127টা এসিষ্টেন্ট লোক পাইলট পদের আবেদন বিচাৰিছে। দরমহা নিরিখ আরম্ভণিতে মাহে 19,900 টাকা, অন্যান্য বানচ থাকিব। প্রার্থীর বয়স 18 বছৰৰ পৰা 30 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব। প্রার্থী উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত উত্তীর্ণ হওয়ার ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনষ্ট্রুমেন্ট মেকানিক, মিল ওয়েটার, মেইনটেনেন্স মেকানিক, মেকানিক রেডিও এন্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মটর ভেহিকল, ওয়ারম্যান, ট্রেক্টর মেকানিক, হিট ইঞ্জিন, টার্নার, মেকানিস্ট, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং মেকানিক, ইয়ার যিকোনো এটা ট্রেডত ITI সার্টিফিকেট থকা হব লাগিব, নাইবা মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইয়ার যিকোনো এটা শাখাত ডিপ্লোমা থকা হব লাগিব। বিতং তথ্য আর আবেদনের ওয়েবসাইট indianrailways.gov.in। আবেদনের শেষ তারিখ 14 জুন। ইন্ডিয়ান এয়ারফোর্সে ফ্লাইং ব্রাঞ্চ, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ আর গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চত খালি হওয়া পদ পূরাবর AFCET 2026 এই পরীক্ষার আয়োজন করেছে। পদর সবিশেষ, শিক্ষাগত অর্হতা আর বয়স আদি বিতং তথ্য আর আবেদনের ওয়েবসাইট indianairforce.nic.in। আবেদনের শেষ তারিখ 19 জুন। পুনরায় কৈছো, পদর সবিশেষ, শিক্ষাগত অর্হতা আর বয়স আদি বিতং তথ্য আর আবেদনের ওয়েবসাইট indianairforce.nic.in। আবেদনের শেষ তারিখ 19 জুন। শিক্ষণ প্রশিক্ষণ সংস্থান ইমানেই।

0: দস্যুদল দুয়ার দলিত হাজু হওয়া দেশর মানুষ আকৌ আহ্বান স্বদেশ রক্ষার বাবে আকৌ আহিছে শুনা মরণের উদগ্র আহ্বান, যি মরণে যুগে যুগে জীবনক করিছে অমর, তার আমন্ত্রণ কোনে নেওচিব পারে? এই দেশ রাখিব লাগিব, এইখন আপনার দেশ, এইখন মরমর দেশ, এইখন মানুষের দেশ।
1: ধন্যবাদ, তুমি খুব সুন্দরকৈ কবিতাটি আবৃত্তি করিলা। কবিতা আবৃত্তির এই যাত্রাটির বিষয়ে তুমি আমার শ্রোতাসকলক কি জানাব বিচারিবা?
2: আসলে মই কবিতা আবৃত্তি বিদ্যালয় থাকা দিনের প্রায় করেছিল। শিক্ষক শিক্ষয়িত্রীসকলে আমাক শিকাইছিল, মানে বিভিন্ন প্রতিযোগিতার কারণে আমাক প্রস্তুত করে তুলিছে। তেনেকে শিকা, বেলেগ মোর তেনেকে ওয়ার্কশপ বা তেনেকে মই শিকা নাই, কিন্তু মই এটেন্ড করো, তারপর বহুতখিনি শিকিব পারিছো।
1: খুব ভাল লাগিল তোমার হতে যুক্ত হয়ে, ধন্যবাদ।
2: ধন্যবাদ।
3: অন্য এগারী ছাত্রীর ওসর আছো, তোমার পরিচয়টি জানাবা।
4: নমস্কার, মোর নাম জুরমলয়া দাস, মানে কটন বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় ষান্মাসিকর এগারী ছাত্রী।
3: আজি আমার অনুষ্ঠানত তুমি কি করে শুনাবা?
4: গীত গাম বলে ভাবিছো। গীতটি কণ্ঠদান করেছিল জুবিন গার্গ, সংগীত করেছিল জুবিন গার্গ, সুর জুবিন গার্গ, আর লিখিছিল কপিল বৰঠাকুৰদেৱে।

0: ধন্যবাদ, খুব সুন্দরকে গীতটি পরিবেশন করিলা। তোমার সংগীত যাত্রার বিষয়ে আমাক অকমান জানালে ভাল পাম। তুমি সংগীতের কৰবাত আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছা নাকি?
1: হয়, মই বিশ্বনাথ চারিআলিরে হয়, গতিকে মই তাতে বিবলি ভাগতী বাইদেউর ওসর 5 বছর শিকিছিল। ভাতখান্দেব সংগীত বিদ্যাপীঠের আন্ডারত শিকি আছিল।
0: তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিল।
1: ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, থলিতে বাণীবন্ধন করা বায়ুরহণীয় গীতমাত্র অনুষ্ঠান হিপ হিপ হুরের নির্ধারিত সময় ইতিমধ্যেই শেষ হয়ে আহিছে। কটন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বাকুরেত অনুষ্ঠিত আজির এই হিপ হিপ হুরে অনুষ্ঠানটির শাশ্বতীর হইতে মই ঝর্ণাই আজিলৈ ইমানতেই বিদায় লৈছো। নমস্কার।
3: ইমানপুরে শ্রোতাই বায়ুরহণীয় গীতমাতর অনুষ্ঠান হিপ হিপ হুরে শুনিলে। আজির অনুষ্ঠানত শ্রোতাসকলে কটন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ছাত্রীয় পরিবেশন করা গীতমাতর দ্বিতীয়টি খণ্ড শুনিবলৈ পালে। অনুষ্ঠানটি যুগুতাই আগবহালে ঝর্ণা ভরালী আর শাশ্বতী তালুকদারে।

যেন এবুকু মিঠা অনুভূতি। এই প্রেমে পৃথিবীখন করে তোলে মনোরম তথা মধুরতম। প্রেম আর জীবন যেন এটা মুদ্রারে ইপিঠি সিপিঠি। এই প্রেমেরই ধুনিয়া হয়ে পড়ে জীবন, উদযাপিত হয় ধুনিয়া জীবন।

প্রিয়শ্রোতা, এইবার শুনোৱা হওক রামধেনু ছবির দীক্ষু শর্মাৰ কণ্ঠৰ এটি মিঠা ৰোমান্টিক অনুভূতিৰ গান, যত প্রেম আৰু অপেক্ষাৰ আবেগ প্রকাশ পাইছে।

দিল্লী কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট শুনিলে আকাশবাণী গুৱাহাটীর প্ৰাগজ্যোতিষপুৰ অনুষ্ঠান প্রচার করা হয়েছে মিডিয়াম ওভার 299.9 মিটারত 1035 কিলোহার্টজত আর ডিআরএম ফ্রিকুয়েন্সির 1026 কিলোহার্টজত।